0: আজি দুইটি ম্যাচ খেলা যাব ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট আসোসিয়েসন স্টাডিয়ামে অপরাহ্ন 3:30 পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু মধ্যে এবং সন্ধ্যা 7:30 দিল্লির অরুণ জেটলি স্টাডিয়ামে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হব। মুখ্য সংবাদ পুনিথরে দুইদিনিয়া সুইডেন গস্তরে যাই আজি গোথেনবর্গে পৌঁছিবে প্রধানমন্ত্রী। ভারত ও নেদরল্যান্ডস মধ্যে নবীকরণীয় শক্তি সমেত 17টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগ চূড়ান্ত। রূপা আমদানী নীতি উপরে কটকণা জারি কলে কেন্দ্র সরকার। নিট প্রশ্নপত্র প্রঘট ঘটনার অন্য জনে মুখ্য অভিযুক্ত গিরফ কলা সিবিআই। এবং আইপিএল ক্রিকেটে গুজরাট টাইটন্স 29 রন পরাস্ত কলা কলকাতা নাইট রাইডর্স। সংবাদ শেষ হলা।
1: ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରରୁ। ବର୍ତ୍ତମାନ ଶୁଣନ୍ତୁ ଚାଷର ହାଲ।
2: ଆମର ଚାଷୀ ଭାଇ ବୁହେନମାନେ ଦୁଇ ପଇସା ଐତକା କମାବାର ଲାଗି ଭିନ୍ ଭିନ୍ କିସ୍ମର ଫଲ ଚାଷ ମାନେ କରୁଛନ୍, ଯେନ୍ତାକି ଆମ, କଦେଲ, ମାୟା, ଅଁଲା ଆର୍ ଲିଚୁ। ତ ଲିଚୁଟା ଗୋଟେ ମିଠା ଫଲ ହେ, ଯେନ୍ଟା ଖାଇବାର୍କେ ଭଲ ଲାଗ୍ସି ଆର୍ ବିଶେଷ କରି ଖରାଦିନେ ଏଟା ବଜାରନ ପ୍ରଚୁର ମାତ୍ରାନ ବିକ୍ରି ହେସି। আর বিশেষ করে চাষী ভাই মানকর লাগি এটা অতকা পয়সা কমাবার গোটে বিশেষ জরিয়া আয়। তো যেন চাষী ভাই বহন মানে লিচু চাষ করুছন, সেমানকর লাগি এ সময়টা গোটে বিশেষ সময় আয়। কেথির লাগি কি এ সময়থি আমকু গছ মানকর বিশেষ যত্ন নেবারকে পড়বা, যাহার দ্বারা আমি ভল ফল পাই পারমা আর তাকে বিক্রি করি বাজার নদী পয়সা অতকা কমে পারমা। তো ভল ফল পাইবারকে হলে লিচু গছকে রোগ পোক নু বচাবারকে পড়বা, তার ভলসে যত্ন নেবারকে পড়বা। লিচু গছ ভলসে বড়বার লাগি তাকে টিকে ভলভাবে খরা দরকার, যেনটাকি দিনকু 6-8 ঘন্টা লেখা। মাইটটা টিকে অম্লীয় হবার কথা আর তাঁকর মূলে প্যান জমিকরি নাই রহবার কথা। তো আমি কহি পারমা কি লিচু চাষ যেন জায়গায় করুছু, তো যেন লিচু গছ মানে লাগিছে তার মূল পাখে প্যান নিষ্কাশনর ব্যবস্থা ভল থিবার কথা। বছরকু দুইথর লেখা ফেব্রুয়ারি মার্চ আর জুন জুলাই বেলকে জৈবিক সার যেনটাকি গোবর খত হো কি ভর্মি কম্পোস্ট আমকু সময়া সময়কে দেবারকে পড়বা। সিদ্দিনে প্যান কম দেমা আর খরা দিনে মাইকটা যেনটাকি উদার হবা সে হিসাবে আমি প্যান দেমা। আর বিশেষ করে আমি ধ্যান রকমা কি গছে যেতলে ফুল ধরবার সময় আসলান সে সময়াতে প্যান দেবাটা টিকে কম করে নেমা আর ফল ধরলা বেলকে ভরপুর মাত্রানে প্যান দেমা। গছ মানকু যেন ডাহি মানে শুখি যাইতিসি কি যেনথি রোগ লাগি যাইতিসি তাকে আমি কাটিকিরি অলগাই নেমা, যেনটাকি গছ ভলসে বড়ি পারবা। আর যেন ডাহিতে রোগ লাগিছে সে ডাহিটা যদি কাটিকিরি অলগাই নেউছু বলে কানা হচ্ছে সে জায়গায় সে গছ মানকু যেন রোগ লাগিছে সে অলগা ডাহি পোখরা মানকু মানে সেটা গছ মানকু অলগা আড়ে ব্যাপী করে যাই নাই পারে। লিচু গছ মানকু ফলসরে রোগ নু বঁচাবার কে হেলে ফল ধরবার 15-20 দিন আগরু প্যান থি লিটর পিছা 2 গ্রাম কার্বন ডিজম মিশাই করে আমি ঝিটমা, যাহার দ্বারা কানা হেবা কি ফল মানে যেন সরি যাউতিছি সেটা নাই সরে, ফলটা ভলসে হেবা আর আমি ভল অমল পাই পারমা। লিচু গছে বোরন দেয়া যায়সি যেনটা কি তার বহুত লাভ আছে, যেনটা কি এটা লিচু ফল মানকু ফাটবার নু বঞ্চাসি আর ফল টিকে অতকা হেবা আর টিকে বড় বড় হেবা। আর গোটে রোগ লিচু গছ মানকু দেখা যায়সি যেনতে কি তার পতর মানে অধা শুকি যাইতিছি আর অধা কঞ্চাতিছি, ইতার নু বঞ্চাবার কে হেলে ফল তুলাটা সয়লে গোটে গছ পিছা আমি 20-25 গ্রাম লেখা কার্বোফিউরন আমি মাইট থি তার চের চারিআড়ে আমি হে জায়গায় কুড়ি নেমা আর থি মিশাই করি হেন দেই নেমা। লিচু গছর ডাহি মানকু ভিল আর গোটে প্রকার রোগ হেসি যেনথি কি সে ডাহি মানে সরি সরি গলা বেগরি দিসি, তো সেন আমি কানা করমা প্যান থি চুন ঘুলি করি এনতা কাঁথি আমি যেনতা চুন লেপসু ঘরে সেনতা চুন লেপলা লেখেন সে গছ সারা আমি লেপি নেমা, যাহার দ্বারা কানা হেবা কি সে পোক মানে আর সেন নাই লাগন। আর গোটে গোটে লিচু গছ মানকু কণা কণা হেকরি সেন পোক মানে এনতা হুদা হুদা হেকরি জালি বাগির ঘর করিথিসন, তো হেনে আমি কানা করমা কিরোসিন দেইকরি চিকন মাটি থি সে কণা মানকু চুটি নেমা, তো হেলে ই পোক মানে আর নাই বড়ি পারন। তো এই পোক কথা আমি যেন কহিলি ইমানে গছর বন্ধু নেইকরি পুরা সে ডাহি পখরা যেন বাহারি থিসন সে তো কেনসি জায়গাকে ইমানে নাই ছাড়ন, আর এটাকে যদি আমি ঠিক ভাবে তার উপচার নাই করলা যদি ইমানকু আমি হটাবার ব্যবস্থা নাই করলা তো গছ মানে পুরা মরি যাবে। তেহরু ফল ধরলা পরে আমকু বিশেষ ভাবে এই কথা মানকর ধ্যান রকমার পড়বা কি কেনতা করি ফল ভল হেবা যাহার দ্বারা আমি তাকে বজারে নেইকরি বিকি পারমা। তার লাগি পহলা কানা করমা আমি লিটর পিছা 2 গ্রাম বোরিক এসিড কি বোরন আমি মিশাই করি ঝিটমা, ଗଛମାନେ ଯେତେବେଳେ ଫଲ ଧରିଛନ୍ ସେତେବେଳେ ତାଙ୍କୁ ଆମେ ଜାଲିଥି ଢାଙ୍କିନେମା, ଯାହାଦ୍ୱାରା କାଣ ହେବା କି ଚଢ଼େଇମାନେ ସେ ଫଲମାନଙ୍କୁ ନାଇଁ ଖାଇପାରନ୍। ଆର୍ ଫଲ ତୁଲିଲା ବେଲ୍କେ ବିଶେଷ କରି ଆମକୁ ଏ କଥା ଧ୍ୟାନ ରଖବାର୍କେ ପଡ଼ବା କି ତାକେ ଭଲ ଭାବେ ଟିକେ ଆରାମସେ ଆମେ ତୁଲମା, ଯେନ୍ଟାକି ତାର ଡାହିମାନେ ନାଇଁ ଭାଙ୍ଗିଯାଉ। ଫଲ ତୁଲା

কার্যক্রম শেষে সৌরিন নিবেদিতা গাইবার অভিমন্যু সিনেমার ই গীতটাকে শুনুন। গীতকে লিখেছেন অরুণ মন্ত্রী, সঙ্গীত নির্দেশনা প্রেমানন্দ।

ইহাদে অঙ্কিত তিওয়ারিঙ্কর কণ্ঠতি ই গীত শুনুন। গীতিকার ময়ূর পুরী, সঙ্গীতকার হিমেশ রেশমিয়া, সিনেমা অলি জুয়েল।

চেচে অগ্নিপথ সিনেমার এই গীত শুনমা। গীত লিখছেন অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীত দিয়েছেন অজয় অতুল, কণ্ঠদান করেছেন সোনু নিগম।

শ্রোতা বন্ধু, গ্রীষ্ম ঋতুরে খরার প্রকোপ বড়িবা সহিত অংশুঘাতর আশঙ্কা মধ্যে বড় রয়েছে। অংশুঘাতর রক্ষা পাইবা হলে আমাকে সতর্কতা অবলম্বন করা পড়িব এবং কতোটি কথা প্রতি ধ্যান দেওয়া পড়িব। টাণ খরারে বাহারক যাওতলে মুন্ডকু ওদা গামছারে ঘোড়ান্তু, ছতা চপল কলা চশমা ব্যবহার করন্তু। ঘরে টিণ বা আজবেষ্টস ছাত দিলে তা উপরে নড়া বিছান্তু কিংবা ধলা রঙ্গ লেপ দিয়ন্তু। প্রচুর পরিমাণে পানি, তোরাণী, পণা, ঘোল দহি, সরবত আদি পিয়ন্তু। পরবর্তী গীতটির কণ্ঠশিল্পী জাভেদ অল্লী, সঙ্গীত নির্দেশনা যতীন ললিত, গীত রচনা সত্যপ্রকাশ, কথাচিত্র হাসিল।

ছাপাই ঋতুলরে আমি সমলা পুরিয়া ফুলরে আমার চকা চকা বিনি মুড়ে ঘিরি পিনি পারু ছাপাই ঋতুলরে এ আমি।

0: যিমান আমি খাতির নাকরে মুই মোর কাম করি চালসি, মুই কাহির কথা নাই শুনে।
1: নিহতি ভাবে আমি কার্যক্রম আরম্ভরে বি সেই কথা শুনিলে আপনার মুহঠু, আউ বর্তমান মধ্যে সেই কথা যে আমি যদি আগকু বড়িবার ইচ্ছা রখুছে, নিহতি আমি নিজকু আগকু বড়িবারে হি অনবরত ভাবে প্রচেষ্টা জারি রাখিবা। মঞ্চ অভিনেত্রী ভাবরে আপনার নূতন পরিচয়টি আপনার যাহা বি তৈরি করেছেন, কেউ কেউ আপনার প্রশংসিত হয়েছেন?
0: বহুত জায়গা যাইছে, মিজেডসিসি থ্রু শান্তি নিকেতন রে অ্যাওয়ার্ড পাইছে, কাশ্মীর যাইছে, এনজেডসিসি রু যাইছে কুরুক্ষেত্র, সেনু বি অ্যাওয়ার্ড পাইছে, তা গড়চিরোলি যাইছে ইজেডসিসি থ্রু। তো যেতবে স্টেজ যাইসি কি মতো অ্যাওয়ার্ড মিলসি, মি বহুত গর্বিত অনুভব করছি, বহুত খুশি লাগসি কি গোটে ঘরর বহুটে হি করি এসবু মি করি পারুছে, বহুত লোকঙ্কর বহুত কথা সবুকে মি ইগনোর করি করি মি আজি ই ফিল্ডরে অছে, মতে বহুত গর্ব লাগসি।
1: পরিবারে আর কে কে অছেন?
0: আমার পরিবারে মোর শাশু শ্বশুর, মোর হাজবেন্ড, আমার ঝিও।
1: আপনার গোটিয়ে বহু?
0: হ্যাঁ, আমার গোটিয়ে বহু।
1: গোটিয়ে বহু পরিবারে নিহাতি দায়িত্ব সম্পন্ন আপনা চাই হয়ে যাই থাকে, সব প্রকার দায়িত্ব বয়োজ্যেষ্ঠ পিতামাতা হুঁতু, শাশু শ্বশুর হুঁতু, স্বামী সন্তান সমস্ত দায়িত্ব তার উপরে থাকে, সেই আপনার কেতবে সময় বাহার করতে নিজ পাই?
0: চলি সত কহবাক গেলে আমার ঘরে বিলকুল সময় নাই মিলে, কাই লাগি শাশু গোটে ডায়াবেটিস পেসেন্ট, প্যারালিসিস বি তাঙ্কু হইতিলা, তো সে নিজে নিজের কাম নিজে করুছন, বাকি রন্ধা বড়া সবু মতে মানে সবু কিছি করবার লাগি পড়ে, আউ যেতবে আমি প্রোগ্রাম বি যাইসি সবু কিছি করি করি যাইসি, তাঙ্কু যেনতা প্রবলেম না হবা, স্টেজ যেতবে যাই মানে সবু ভুলি যাইসি কি গোটে ঘরর বহুটে হ্যাঁ বলি।
1: ব্যস্ততা ভিতরে সময় কাটান্তি, মঞ্চকু যাই নিজকু ভুলি যাতে, সেই খুশিরে আপনার জীবন বঞ্চান্তি। নিহাতি ভাবরে আপনার এই কাহিনী অন্য মানুষ প্রেরণা দেব বলে আমি আশা করুছি। ম্যাডাম, আপনার আপনার সময় বাহার কলে আম পাখু আসলে, আউ নিজের ব্যক্তিগত মত মন্তব্য দিয়ে অন্য মানুষ প্রেরিত কলে, সেইপা আপনার অশেষ ধন্যবাদ।
0: আপনি ঘর সংসার কে মতো ডাকি করে উৎসাহিত করে থাকার, আউ মোর শ্রোতা ভৌণী মানুষ বি নমস্কার মোর, আউ মুই সমস্ত আজ গোটে কথাটে কহমি যে গোটে বহুটে বি বহুত কিছু করে পারসি, তো সমস্তে পচকে না দেখি করি কাহারির কথা না শুনি করি আগকে বড়ি চালুন, সেথিরে আমার উন্নতি হবা, ধন্যবাদ।
2: মঞ্চ কলাকার জয়শ্রী পুরোহিতঙ্ক সহ সাক্ষাৎকার শুনিলে তাঙ্কু সাক্ষাৎ কলে বিশ্বভারতী মিশ্র। এথর আসন্তু শুনিবা এই ভক্তি গীতটি কণ্ঠদান করছন্তি নবকিশোর মাহাতম, গীত রচনা বলরাম হোতা।

0: हेलो,
1: गुड मॉर्निंग, नमस्कार, जय जगन्नाथ। मु चित्र संसार कहि कोराणी जिला भवानीपाटना जगन्नाथपुर।
0: नमस्कार आज्ञा, आपण को अमर कार्यक्रम के आमे स्वागत करूचु।
1: आउ
0: आपण
1: कोना
0: तो
1: मानी केमपि अछंती?
0: हां, आमे समस्ते भल रे अछु। आउ
1: धन्यवाद
0: आपण
1: नानी।
0: मने भी भल रे थिबे, छनता खरा टिके खाली होउचे, खरा तो हेबा।
1: हां नानी,
0: तो
1: खाली अमर 3টা আর 4টা तो नानी घंटे बरसा आला नानी काली।
0: अच्छा, बर्षा आजि त आंडामान निकोबर के मौसुमी छुइला न बोलिकरि पाणीपाग विभाग रो जहाँ खबर अछि, तापरे 26 तारीख सुधा केरल के पहुंची जिबा बोलछन। तो आसी जिबा आमर इन भी आसी जिबार कथा, खाली आसिकरि हजी नाइ जाउ मौसुमी, सेइटा हेसी प्रोब्लेम। दुईटा त ज्येष्ठ मास दुईटा पड़ीछे, तो बाध्य खरार तो टिके गरम तो हेबा, तथापि भी मझारे एजानी आमर झड़ बर्षा हेइ जाउछे। সেই কারণ লাগি গরমটা এতকরি না হবা, যেতকরি এটা মানে আহুরি বেশি যেন্তা এলনিনোর লাগি হেবা বলিকরি যাহা পানিপাক বিভাগর থিলা সূচনা। না, হেটা তো কমুছে বড়ুছে, কিন্তু জ্যেষ্ঠ মাস তো হেবা আজ্ঞা, কিন্তু এলনিনোর লাগি যেন প্রকার প্রভাব পকাবা বলি আশা করা যাউথিলা, সেতকরি তো নাই পড়ি। তারপরে অছে আহুরি মাসে দেড় মাস তো অছে আজ্ঞা, দেখু কানা হেবা যে। আচ্ছা, আজি কেন গীত শুনমা কহুন? ফুল আর কাঁটের কেনটা শুনবে?
1: মেনে প্যারে তুমি সে কি আহে, মেনে দিল ভি তুমি প্রতি আহে, অব চাহে জো হো যায়। এই গীত শুনে দেবে নানি।
0: দুনিয়া সে মেনা ডরু, তুমি সে মে প্যার করু। বড়িয়া গীতটে বাছলে আপন। নমস্কার আজ্ঞা। আজ্ঞা কি কৌছন? ওহ, ছোট ছুয়া হাতি লাগি তামানে ডবল ডবল কৌছন। আচ্ছা ঠিক আছে, আমি কথা হেমা। আমার তো বহুত গুড়ে টাকি থিসন আমার সমস্ত লিসনার্স মানে। আপনকর নাতুণীকে আমি আমার তরফরু গীতটা ডেডিকেট করে দেছু, আপনকর পছন্দর গীতটা। ঠিক আছে, শুন, আর তুমি বি যেতবেলে ফোন করব, ফের কথা হেমা।
1: নমস্কার।
0: নমস্কার, তাহলে আজ্ঞা আপনকর পছন্দর গীতটা শুনমা আমি।
1: হ্যাঁ আজ্ঞা।
0: ঠিক আছে আজ্ঞা।
2: মেনে

0: আপনার মনে পড়লো স্বর্ণ সেবা করে দেশবন্ধ গাইড আর আমার হরে স্তরীয় পঞ্চানন পঞ্চায়েত উপেন্দ্র সেনা বিশ্বনাথ করণ সেনু ভাই চৈতন্য সুবল ভাই
1: ঠিক আছে ঠিক আছে সমস্ত ডেডিকেট আপনার তো কার্যক্রম আমার শুনুথিবে তো আপনার ডেডিকেট যেন কলে আমি আউথরে কার্যক্রম মাধ্যম তাকে আপনার যেন ডেডিকেশন জনাই দেছু তো আসুন সভে মিশিকি আপনার সুন্দর গীতটা শুনমা আজ্ঞা
0: নমস্কার
1: নমস্কার আজ্ঞা।

ଆପଣମାନେ ଶୁଣୁଛନ୍ ହିନ୍ଦୀ କଥାଚିତ୍ର ଗୀତର ଲାଇଭ୍ ଫୋନ୍ ଇନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଲୁ ଅନୁରୋଧ। ଉପସ୍ଥାପନା ଦାୟିତ୍ୱ ଥିମେ ମମତା ପଣ୍ଡା, ବୈଷୟିକ ସହାୟତା ସତ୍ୟରଞ୍ଜନ ପଣ୍ଡା ଆଉ ଜ୍ୟୋତିପ୍ରକାଶ ମିଶ୍ର। ଇ କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ଆପଣମାନଙ୍କର ମନପସନ୍ଦର ଗୀତ ଶୁଣବାର ଲାଗି ଆମନିକେ ଫୋନ୍ କରୁନ୍ ସବୁ ଶନିବାର ରବିବାର ସକାଳ 9 বজে নু 10 বজে ভিতরে। আমি যোগাযোগ করবার লাগে আম কেন্দ্রর ফোন নম্বর দুইটা হল 0663241240 আর 0663241231। শুনবাকে ভুলবে নাই আপনকর পছন্দর কার্যক্রম হ্যালো অনুরোধ।

শ্রোতাবন্ধু গীতটি তো শুনিলে, আশা করুছু গীতটি আপনমানকু নিশ্চয় ভালো লাগিথিব। ছাত্রছাত্রীঙ্ক জীবনরে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করে কলেজর ক্যাম্পস। কেবল শিক্ষাক্ষেত্রে নুহে, বরং সামাজিক, সাংস্কৃতিক ও ব্যক্তিগত বিকাশ পাই মধ্যে দায়ী হচ্ছে ক্যাম্পস। কলেজ ক্যাম্পস এমিতি এক স্থান যেউঠারে ছাত্রমানে নিজের ভবিষ্যৎ পাই স্বপ্ন বুড়ন্তি ও তাকু সাকার করিবা পাই প্রচেষ্টা মধ্যে করন্তি। 30 মই 2015 মসিহারে ওড়িশা সরকারঙ্ক এক আদেশ দ্বারা গঙ্গাধর মেহের বিশ্ববিদ্যালয় স্থাপনা হয়েছি। দীর্ঘ সময় পরে সম্বল।

0: হয় বাবু, বুঝলুক এ কয়তালু, শুনা কষলে আর লোক বসলে ভল মন জনা পড়ছি, যাও বৈঠকে নিকে বসমা আর ভল মন টিকে কষমা।
1: হয় গো বেচুর বুয়া, পখাল বাড়ুছে খাই পক, বাবা বি মুঠে খাই পকাবে।

0: ঠাকুরে, হে মা মঙ্গলা, কাহিঁকে ভোলা তাকে দূর ফুটি দৌছ? রাগ মুন্ডের মহালক্ষ্মী কোণ ন করলি, স্বামী দেবতা যে তাকে ছাঁচু মুঠারে পিটি পকে, মুই এবে কি বুদ্ধি করিবি?
1: চেতে পড়ে গেলি গোড়া
2: ଚାଲନ୍ତୁ।
1: ଛାଞ୍ଚ ମୁଠାରେ ଫୋପାଡ଼ି ଦେଲିନି, ଉଠ
2: ମାମୁ। ବାବୁଙ୍କୁ ଆମର ଏମିତି କଣ ଡାହାଣୀ ଲାଗିଛି ନା କଣ, ଏଇ ଛାଞ୍ଚୁଣୀ ଦେଖିକି ଚମକୁଛନ୍ତି କାହିଁକି?
1: ତୁ ତାଙ୍କୁ ଆଗେ ଉଠେଇଲୁ, ସାଙ୍ଗରେ ଧ ପଲଙ୍କ ପୁରୁଣା ଧୋଇଲୁ, ଧ